0: বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:38। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন কার্যক্রম, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। চ্যালেঞ্জিং হলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। যত বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে তা তত বড় জাতীয় সম্পদ হয়ে উঠবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া, বলেছেন জাতীয় সংসদের স্পিকার। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।